বাবা উনি ছাড়ে কাপি কলম হরায়ো স্কুল কো কোঠাই বিরা এড়া বাখরা গনায়ো বাবা তা বাসাই উঠো ছোড়ি আপনই ভার কুকুরা কো ডাকে সঙ্গ ভাগে হামরো বাউ।